আট দাম কছি পর হয় লাখি না ভুলনা তন্না ত্যাগ কে প্রীত চরণ কো বীরা নীচ।